ঈশ্বর দিদাও যারা উড়িয়া মাখি আয়া ঈশ্বর জিদাও যারা উড়িয়া মাখি আই আবাই ঠুকে ইয়া বাকি আমাই ঠুকে ইয়া বাকি জিমিনী বাপ সাইয়া জিমিনী বাবর হ আই সংসিনি সংদা দা বিশিনি বিটা দাউ আয়হন থাওয়া আয়হন নাউ বারাই শিবারাই ইয়া বাকি আমাং গামাজি ইয়া বাকি ইয়হন থাওয়া খেলেন দৌ আয়া দাই দাই আদাই দাই আজু আজু আজু

আবার ভাই আয়া মেরে মায়া বাহারা শিবা আবার ভাই যোগ বালায় ইয়ে আজান দাগ ভাই।